0: এই ঘটনা রাষ্ট্র বিচার রেডিও নেটওয়ার্ক
1: উজালো রেডিও নেটওয়ার্ক।